দেখ মালুক ভিনতি সরণ নাই ন কম্পানি নাইন রাডিও লিবার সির হতো হিরানে মাকে তেনে মিউজিক রুয়তাম বাই ইয়ে কালেনে মিউজিক ইরে হাকে হুসি আবডিও মে তুনে হতি তুলু দ বেন দ বেং ইন মজ মিউজিক রে তান উডন দে প্রেসেন্ট হুসি ফিয়েল বাতিস্তা হো ইয়ানেস নিয়ান ই তুর মাই দা কন্টিনিউয়া চেক না ফাতে মেসাজ ইতালে না ফাতি ইয়ে কালেনে দে বজি তালে দা মেসাজ মা মাকে ইতা গাসা মিউজিক বালবে বেলে দ ওকে মাই তালে মেসাজ বা হ্যাঁ কে ডান্স কারি ডুকুরিয়ে ডবে নিয়ে কাবাস লাইতে হাঁক নে সামাম হুনে কন্ত ডুকুরিয়ে ডবে নিয়ে কাবাস লাইতে না ডুকুরিয়ে বাচারে লাইতে না আউলাতে না মাম নে মাম সিরা মা কাতে নিয়ে ফ্যাশন ইতা মা কাতে রেতে না মাম উ নে আনিং মা শুল আতা মা মাম মালিরিন দাং অলি ফালি দাং ওসি ইজাতে এ অব্রিগে এ মাম অব্রিগে রুবা তোকে মিউজিক উড়ান নেই ওকে নারামস দেবে না ফাতে হিয়ান মান বিনচের তিনে কমেন্টারো লিলি ভাই হে কালেনে কেবল অঙ্কার কা তুসু মৌজি কে তাম বেলে মায় কে তেল হতো কন্টিনু না ফাতে তাপ তাপ লায়ার বেলে কার মান বিনচের হতো নাই তিনে ওরা সালে রে তোনা মিনু তুরা নলু ইতা তু এনসিরা তিনে প্রোগ্রাম কাতা কা তিনে প্রোগ্রাম ই হে কালনে তামি তিনে প্রোগ্রাম লাইভ ওরা শুরু রে তে সে মেসাজ মে বার কি তা কন্টিনু পর ভিত মিনু তু বালু দা সে কার মেসাজ মে মাই না তোনা তোন রে তান তাম ইতা লে তো পাস পাস তো ওরা টার্মিনে কত লান সুতা গা নেবে বালু আকার কা তোলে তা মেসাজ মে বা তো কা তা মিউজিক বালু রে মাম ওকে তো সি তো কা ফাল মিউজিক রে নেলাই হ্যাঁ কে সি রে গাস ফাল মিউজিক রে নেলাই রিপোজ লে কমেন্টারি হো তো ওকে একার কা তু মিউজিক সাইরে দে লামাই বা মিতা গাস বেতা বোচরো তু লিলে বা মিউজিক ফেভারিট তু সি রে লিফালি মাই দান নাকি উসি হামের দেলা পান্ডুয়া বন অপা দিয়ে গেলাই এই মাউ না মাউ সের বন মাস অপা অপা সেরনে দিয়ে গেলাই অপা সেরনে বাস সার্ভিস অপা কুইডার বানি দিয়ে রেলিওর না বা